0: যাই বেড ভোক লাগতা খাজা বাকি নাই। এ কাকি ফে আইল বাটি, রাম রাম কাকি।
1: রাম রাম হো নানি, মজা বাটো আইসনলি ছাই তো ভারী হো সে আকল বাজে। আপ হলি ভাস কর দিয়ে পড়ল হই, সময় মো ভাস কর দিল সে আপন জিম্মেওয়ারি ফে ওরি না, আর জনক বাট ফে শুনানি পড়না।
2: আ দিদি ফে উ বেলা আপন কটরা পহনা ইচ্ছা রহ, ছুটি মো ভাস কর দেখ মুয়া দাই বাবা করল গলতি জস্ত, ফের ফের ডোরে নি চহু দিদি, মই চাই ই বাল বিবাহ করনি চহু, ই বাল বিবাহ নিকরণ দিদি।
3: শারীরিক ও মানসিক রূপ সক্ষম নই হোক কিশোরাবস্থা মো ছাইক ভাস কই দেনা সে দায় ও বচ্চা দুনু কে স্বাস্থ্য খতরা মো পড় স্যাকর, উ হিংসা কে শিকার বন স্যাকর, উহি বিদ্যালয় ছাড় পড়না বাধ্যতা হুই সেখিস, উ রোজগার ফে নাই পাই, ও গরিবী মো বাঁচ বাধ্য হুই পড়থিন। নেপাল কে কানুন অনুসার 20 বর্ষ নই পুকে ভাস করাই নাই হুই, অসিন করাইল সে 3 বর্ষ সম কৈদ ও 30,000 রুপয়া সম জরিবানা হুই স্যাকর, ও অসিন ভাস কানুনী মান্যতা।
1: টিকাপুর নগরপালিকা ওড়া নম্বর 300 দেগিলক জনহিতমা জারি সন্দেশ।
4: ছিছি কস্তো গনায়েকো, ইনকা সন্তানলে টয়লেট গনায়েরে মারনে ভয়, ফেরি ছিমেকিকো গালি পাইনে ভো, কি গর্নে হলা, ঘরমা পুরুষ পনি ছাইনন।
5: এ দিদি পনি কত্তি ডরাউনু ভয়েকো, কই চাইদিন, ফোন করে পছি তুরন্তে সেবা উপলব্ধ করাউনে আদিত্য সেফটি ট্যাঙ্কি সরসবেজ সেবা ছদাই ছানি।
4: কতা ছ তো
5: যতা ভয় পনি ফোন গর্নুস ন, তুরন্ত আইহালছ নি।
4: ফোন নম্বর কতি হো ভাই?
5: আদিত্য সেফটি ট্যাঙ্কি সরসফাই সেবাকো সম্পর্ক নম্বর 97-620-20-300 হো, অর্কো পনি ছ 98-65-69-20-26।
1: তপাইকো পনি টিকাপুর, জানকী, জোশীপুর, ভজনী, সপ্পী, রাজাপুর, গেরুয়া র লম্কিমা সেফটি ট্যাঙ্কি, গোবর গ্যাস র রিংওয়ালা টয়লেট সরসফাই গর্নু পরেমা আদিত্য সেফটি ট্যাঙ্কি সরসফাই সেবালাই সম্ঝিনু হলা। সঞ্চালক শেরবাহাদুর থারু, সম্পর্ক নম্বর 97-620-20-300 র 98-656-92-026।
3: दमकल बिग्रेको सूचना। टिकापुर नगरपालिकाको दमकल बिग्रेर मर्मतको लागि धनगढी लगिएको र मर्मत भएर नआउँदासम्म दमकलका सेवाहरू प्रदान गर्न टिकापुर नगरपालिका असक्षम रहेको सम्पूर्ण सेवाग्राहीमा जानकारी गराउँदछौ। टिकापुर नगरपालिका।